পরবর্তীতে মানুষ প্রাণের মধ্যে পরবর্তী পরবর্তী ছিল ধারণ করেছিল সে চাকরি টিপ্পিং গায়ে কর্তব্য আমি যে পুরো নাকি কিন্তু সে এরকম দেখেন যে বিক্ষোভ মধ্যে গায়ে রাখবেন জীবন কেমন বেড়ে পড়ত Thank you.